0: ঠাকুরা কষ্ট বিচার
1: জানু রেডিও নেটওয়ার্ক
2: তাই আহিলে শুনদে হুনুহুন্ছ উজ্যালো রেডিও নেটওয়ার্ক কাঠমান্ডুমা 90 মেগাহার্জ অব শুন্ন সক্নুহুন্ছ চিত্রলহর।